0: লৈ যান চেকরাই মাথাল লৈ যান চেকরা দিহালে শ্রী সুলেমান জন মগে দিওয়ান গরাই অফ দিনি বাই
1: রগরিয়া লুলাই ইয়া ইরাওয়ান
0: জে পাপাই এটা সিমান টু বাম